0: মুগুল বাই বাই গলে বাই বাই
1: বাই বাই
0: বুরগাই গলে বুরগাই
1: বুরগাই
0: কসিং গলে কসিং
1: কসিং
0: কসিং গলে কসিং
1: কসিং
0: কেরি চগিম গলে গিম
1: গিম
0: গিম গলে গিম
1: গিম
0: পমেত গিম গলে গিম
1: গিম
0: গিম গলে গিম
1: গিম
0: পুরেত না চপ চপ চপ চপ গলে চপ চপ
1: চপ চপ
0: চপ চপ গলে চপ চপ
1: চপ চপ
0: ইমান গলে ইমান
1: ইমান
0: ইমান গলে ইমান
1: ইমান
0: কিং গলে কিং
1: কিং
0: কিং গলে কিং
1: কিং